0: ভীমেশ্বর কো মেলা
1: বেড়বাইয়ে কো বেলা বুঝো
0: এ ভীমেশ্বর কো মেলা
1: বেড়বাইয়ে কো বেলা
0: লাই দেও মায়া এ সাইলি জন্মানো পার গাই না ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা লাই দেও মায়া এ